বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে বডগেম বানি আল্লাহ হাসে তিয়াবা মিহুঙ্গে নফস তাও গাওয়া ইচ্ছে তিয়াবা মিহুম ফাল কুড়েস নুয়াত এখান তিয়াবা মিহুন সিররু কুড়েস একামা মেদু আল্লাহ তিয়াবা মিহুন না সোয়াল করব্বা হিসাব বল্লবানে দেন।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: TSV মেয়াদকে মেন্দুর ওয়াগুতকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালিয়া মালে কায়ারি কাবার রসা মেয়াদকে মেন্দুর ওয়াগুতুবি বারগাড়ি এগার মিনিট কা আনে কাশ্মীর গেস্টেনে কীর্ত কুরআন কেউ

0: ইহা বড় ফাহম ওয়াহেন এহেন বেশ মিয়াদুগে রাইসো জমহর এখান এঙ্গে বড়ায়গেন এখান দেন বড়ায়গেন রাইতুমে বেড়ুন তং একাং হরি কান দেন বড়ায়গেন মিয়াদু মিহার মাসে করম এগেন দানি এগে তাক এগ হাগুরে রাদ্দ কদ্দিন মাট্টাকা মাসে করম এন দানি এরাদ করে বি আহম কুড়দ ওয়াস কলগে তেরেগা এগ হাগুরে নং এগে তাল লিবি বিলিফুরি গা বহিয়া ওয়াহিকাম ওই দাতিকাং হাম ফিলা রাইতুন বহিয়া ওয়াহিকাং লিবিকেন দান
1: ade demes wala ke madifushi ge badaru ke jaaga iturukurma maswire na beenwa tela ais fasi hen libene insam hamajisma kurive maseke takaki ko batoi
0: ade ta atola ke geographically diharajye ge emme bodu in atolo ei maswire bes war gina atola ta atola ke ta atolo ga maswire na beenwa ais adi teo libuma এ বে ফল নং একাঙ্কা ফাহিক দিন মাট্টকা সরকার মাসে করম গেন্দনি মিহার মাডি ফুট্টা ভেলি ফুট্টা বরণী আইস প্লান্ট গায়ম করে ফোনি ইরাজ করে বিহাম কুড়া দোস কোলে গেতে রেগ আন গাব করে গতগা আমি আহার নিয়ম করিং মি তিনটাসং আইস লিবুম গে লিবিগেন দান আদি একামুগে ফাঁসে মাসের নাস লিবিগেন দান এই আমা ইয়াকুগা আলমেন নাং আমা এসটিও রেটুগা মাসের না তেও হোদা দিন মাট্টাকা এমাসে কেবস আলমে করামুমগেন দানি ইরা করেবে একাং কামবেসম দিবেহি মাসেরিন নাং আদি হাসক তা তুলগে মাসেরিন নাং আদি আলমেন দায়রাগে মাসেরিন নাং একাং কামবেস লিবিগেন দান এমাসে কালমেন করামং এবগেন দান আদি মাসেরি সিনাই কোরিয়ারওয়া দিরওয়া আলা করামট্টাকা মিনিস্ট্রি মারগিনা মাসেকে মিহাস করম আদি সরকার ওয়ার পড়ো আমাজেন এই মিসিনাই আলাকো মিসিনাত বেনুমবা মিহির মিহির কাঙ্কাম ফাহিকদ্দিন মাকি সরকার ওয়ার পড়ো আমাজেন আদি রাই দিবেহি মাসেরেন নং মিহিন দাতিয়ে ফোরে মিকাহাল কাঙ্কাম কদ্দিন মাকি সরকার গে আমাজক ভিতিবে আলমিং দায়রাগ তিনরসগে মাসেরেন নবেস কাঙ্কাম ফাহিবেগেন দান হাম ইয়াকি গালন হাম ফাহকল্লাম বেনুবে মাসকান্দ ফাজিতাকা আদি স্পোর্টস কান্দ ফাইত অবস আলমন্দ আইরাগ তিন রাশু গবস তিন রাশা আহম কার হিসাব গস এলিফা ওয়ানি হেম এই সালন হাম ফাহ কলম বেন ওয়াকাম এম আসরি সিনা কোরিয়ার মটকা উজারা আদি সরকার পর গিন গুন মাসকে তে কোরম গে বকেন্দে
1: আদে আলগন মে কুরি সওয়াল তাক কে পিএসএম এ আমাদের কম আলগন মে হলওয়ালি ফুরসত কা উইল ফশি গরাই তুম ফোন ওয়া ফাসু আতে গে তো
0: আল হাকিকত গ তি সওয়াল তাক কে আলন ইগে তিকা হাল গ সওয়াল তাক আননার কম বেসে দায়রা গ রাই তুন নাকি হাগিয়ত গ ওয়ার তরগ্গি লোবি কুরা তাই তাহজিব ওয়ার বড় লোবি কুরা আদি তরগ্গি নুয়ে ওই গাতলক বিতি ওয়ার বড় মিকং কম এদি এদি তিবি রাই তুন তাক উলে দিরি উলে আতোলে ইঙ্গে তো হাসকালম দায়রাগ তিন রসগ রাইতুম সর বড় বেনবান তারগ্গিক মশ্রুতং হিঙ্গা এ তারগ্গিক মশ্রুতং এক কুরি সরকারগ বিগত বিয় নদী এ ফেসি মশ্রু বেজ্জে একান নিমুমট্টকা একুরঞ্জ হরিহাকমে কুরে তো রাইতুম বর বড় বেনবান একান কাম বালং এ মারুগন হাম গাবু কুরবে এ একান কাং রাইতুম নাক আলমন হাম কিয়া দে বেজ্জে কাম আদি একান কাং আলমেন নাক মি সরকারুং একান কাং রাইতুম ফোর কো দেন কামগে ফুরি হাম ইয়াগি কাম বসালুন বেনুম বে আহম রাইতুন আরওয়ং আলমিং হাম কোরিন ফাহা কোরি গতাল মি সরকারুগে বেনুমকি আদি মি সরকারুগে মকসদকি আদি মি সরকারুগে সিয়াসতকি বেস মাশরু ফাশা এ মাশরু গে নিম্মা একামুগে হিফাসেহকান একামুগে একামুন লিবেনজে হুরিহা ফায়দা রাইতুন লিবিগেন দান গত কাঙ্কান তারতিব করুম এহম আলমেনগে মি রাজ্যগে রাইসু জমহরিয়াগে সিয়াসতকি এই রাজ্যগে রাইসু জমহরিয়া মাসেহ করম গেন্দানি দিবে রাজ্যগে রাইতুঙ্গে বিন্দা দিবে রাজ্যগে রাইতুঙ্গে হিউসাস্ত দিনবডাগিং রাইতুন বড় গাতু মাসেহ করা বেরিয়ে গতগ আলমেন সিফ করেবনি এহম আলমেন দায়রাগে তিন রসুগ রাইতুন নবস মিহুরি আলমেন রাইসু জমহরিয়া বডা এফ বাউদ্দ আম দাউর তেরেগে ইরাদ করব একং কামুং মাসেকে নিম্মা একং কাম হিং হম জন দিবিকেন দান
1: বড় বড় শুকরিয়া আবাডাকে দেবে
0: তা শুকরিয়া বড়
2: আহাশে বুনানা

আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلے فانو ویدال واشف اکلاں کے کبیاں اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما اکنی مائیں اللہ شف ادی زمر سورت کا مائیں اللہ وحی کرو وافاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহি কলেক ফানু মাইন আল্লাহুগে কিবায়া দীন খালাস কুরাবা একলাগে কিবায়া আলুকান কুরাবা শে ইনসানাগে বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গাহেদমান আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফান আয়াতগা ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পদ্দল কুরাং এতে মিহা ইখলাস তিল কামায়কো হেও আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنى يكي تيبا ميهم كوري كومي ميها كنما بس الله بدل كرمان أميد كرني نما هيو عمل كرمتي دميهن نهوش كميف أدي الله نغلقان كرمغا إهن إفس فراتكا شريك نكراهوش كميف

আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাসের উমা উম্মতং ইখলাসের কান দসকত দেবুম কে গতুং জুমার সূরাতকে 11 আয়াত কা ওয়াহি করা ওয়াফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাসের কামায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে 7 আয়াত কা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিফ আদি জুমার সূরাত কা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া হাশিফ ইনসানাগে বাহা আমল আদি মুদলুং কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়াফাবে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতেক দিহবন আয়াতুগা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মিদ কুরানি নমা হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে